0: বাপে ছিটকে সে ছিটকে গুরু বাপে ছিটকে সে ছিটকে গুর অঙ্গদ কীতে কুয়ারে গুর তিজি পিঢ়ি বিচারিয়া
1: ক্যা হাঠ কে না বিচারে